0: ঘরে আল্লাহ ঘর শুধু যে একটা টিকে ওই না ওই সহিতকে ওই না এ বলি সে লোকটিকে কে
1: Hi, my name's Carly, and I'm at the 54th Annual Alice Springs Show, and the ACCC stall is my favourite. Woo!
2: OSR Digital, entertaining the nation.